খাইতে খাইতে খাব জান জান দাম, এদিন একদান নাই খাব জান জান দাম, আজান যাও যাওয়াই আজান জান দাম, আজান যাও যাওয়াই আজান জান দাম, খাইতে